0: শুনলে কেটে ওড়িয়া আলবমর গীত আকাশবাণী প্রভাবর সময় বর্তমান সন্ধ্যা 6টা বাজি 40 মিনিট শুণন্ত আঞ্চলিক সংবাদ রিলে শুণুছ আকাশবাণী কটক কেন্দ্রর শুনি পারিবে বিজ্ঞাপন বিরতি পরে
1: আঞ্চলিক সংবাদ শুনি পারিবে কিছু সময় পরে।
2: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
3: গাঁরু সহর যাই সবু স্থানরে
2: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
3: জুয়াঙ্গ ও সাঁতাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবরি ভাষারে
2: কেবল আকাশবাণী।

0: শ্রোতা বন্ধু, এই পরিপ্রেক্ষিতে আজির বনানীতে রয়েছে এক বিশেষ আলোচনা। আলোচনার বিষয় হল বৃক্ষরোপণ ও তার যত্ন। এ সম্পর্ক আলোচনা করা আমার সহিত অনেক বনখণ্ড অধিকারী সুদর্শন বেহেরা, তাঙ্ক সহিত আলোচনার অংশগ্রহণ করুচন্তি দুর্গা মাঝি।
1: শ্রীযুক্ত বেহেরা, আপনার স্বাগত করছি বনানী কার্যক্রমকে। নমস্কার।
2: নমস্কার।
1: তবে এই বৃক্ষরোপণ আমি কহুছু, নিশ্চিত আমি হৃদয়ঙ্গম করা দরকার। কেতে মহৎপূর্ণ, কেতে মহৎ কাম এটা?
2: সাধারণত দেখুন, বৃক্ষরোপণ গোটে মহৎ কার্য। আম ফরেস্ট ডিপার্টমেন্ট এবং জঙ্গল বিভাগ তরফ বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ কার্যক্রম এবর্ষ নিয়েছি। সাধারণত আমার যে প্ল্যানশন স্কিম সব রয়েছে, আপনার দেখুন লণ্ডা পাহাড়ের বৃক্ষরোপণ কিংবা ইকোনমিক প্ল্যানশন কিংবা সহরাঞ্চল বনীকরণ, তা সহ পথপ্রাস বনীকরণ, তাহত ক্ষতিপূরক বনীকরণ যেটা কুহতি কম্পেনসেটরি অ্যাপ্রোসিয়েশন রয়েছে, মহাত্মা গান্ধী জাতীয় নিশ্চিত গ্রামীণ রোজগার যোজনার এমজিএনআরআই স্কিমে প্ল্যানশন করা হচ্ছে, তা সহ জাতীয় বনীকরণ যোজনা যেটা রয়েছে আমার ন্যাশনাল অ্যাপ্রোসিয়েশন প্রোগ্রাম, সেটি আমার আমার সাধারণত জুলাই 1 রু জুলাই 30 কিংবা অগস্ট 15 পর্যন্ত সাধারণত প্ল্যানশন করাইতে। এমনি দেখা যায় যে যেটি বর্ষা আগ আসছে সে সময় মধ্যে জুন 15 পরে পরে কি জুন 25-30 মধ্যে প্ল্যানশন কাম আরম্ভ করাই থাকে।
1: তবে কথা হচ্ছে, যেমতি গোটিয়ে পিলা জন্ম নেওয়া পরে তার যেমতি যত্ন নেইতো, সেইপরি গোটে ছোট শিশু অবস্থায় গোটে চা যেতবে থাকে তাকে মধ্যে সেইভাবে যত্ন নেওয়া নিহাতি আবশ্যক রয়েছে। তেমন সেই যে গছ আমি লগেছে সময় অনুসারে তার যত্ন নেওয়া কথা, তা গুরুত্বপূর্ণ।
2: আপনার সাধারণত দেখুন, আমার গছ লাগা পূর্ব নর্সারি কাজ আমার নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে আরম্ভ হয়ে, সে যে চারাটি জুন 15 কি জুন 20 ভিতরে হয়ে যায় গছ লগাইয়া দেড় ফুট দুই ফুট দেড় ফুট উপরে হারি সাধারণত চারা গুড়ি আমি লাগিথাই। গছ লগাইয়া সময় আমার যে প্ল্যানশন আক্টিভিটি রয়েছে, পি টু টা যে গাত খোলা যায় গোটে ফুট লম্বা, গোটে ফুট চৌড়া, গোটে ফুট বসে মধ্যে গোটে ফুট হওয়া দরকার, এবং বিভিন্ন স্কিমের বিভিন্ন প্রকার সব তার সব প্ল্যানিং মডেল রয়েছে। যে লণ্ডা পাহাড়ের বৃক্ষরোপণ সেটি আমার পি সাইজ মধ্যে আমার দেড় ফুট একা নিয়ে থাকে, সেই জায়গায় আপনার ফরেন বাহার মাটি দিয়ে যায় সেটি এবং সার দিয়া যায়, খত দিয়া যায়। মার্চ মাস সাধারণত আপনার পিট গুড়া সরিবে।

বা গোটে ফুট চৌড়া গোটে ফুট ওষা মধ্যে গোটে ফুট হওয়া দরকার এবং বিভিন্ন স্কিমের বিভিন্ন প্রকার সব তার সব প্ল্যানিং মডেল রয়েছে যে লন্ডা পাহাড়ের বৃক্ষরোপণটা সেটি আমার পি সাইজ মধ্যে আমরা দেড় ফুট কা নিয়ে থাকি সেই জায়গায় আপনার ফরেন বাহার মাটি দিয়ে যায় সেটি এবং সার দিয়ে যায় খত দিয়ে যায় মার্চ মাসরু সাধারণত আপনার পি টুটা সরিবে।

0: প্রিয় চারুলতে, এই গীত তো কালিয়া ঠাকুরঙ্ক উদ্দেশ্যে রচিত মোরি ভক্তি নিবেদন।
1: হ্যাঁ প্রিয়তম, আপনার অনুপস্থিতরে অভাগিনী চারুলতা এই গীতকে পাথেয় করে বঞ্চি রহে আপন পাখে অছন্তি বলে অনুভব করে।
0: সতরে চারু, মু এই গীতর রচয়িতা সত, হেলে তোমার বীণাচীণা কণ্ঠরে এর মধুর গায়ন আহুরি জীবন্ত হয়ে উঠে।

0: ভাই মানে টিকি আড় হয়ে যাতে মুাই মো প্রাণবন্ধু কালিয়া সাহত কু টিকি আখি পুরাই দর্শন করে আসবি টিকি আড় হয়ে যাতে টিকি আড় হুম
1: এটা কে বিপ কোন ভয়া বাতুর পড়ি রথ উপরে সিধা দিও পাখু ঝাপি আসছি
2: চিনি পাল কি ইয়ে পুরা সেই বলরাম দাস বুঝিল মতো লাগুচি বেপ চারু মারি ঘর সিধা এটিকি দৌড়ি আই
1: সত্য না কো এ সত্যানাশ প্রভু পবিত্র রথ কু মারা করি দেওয়া বেপ যা
0: মনে করতু না পণ্ডা টিকি পাখি যাতে মু খালি থাকে মো প্রভু দর্শন করে বাউড়ি আসবি
1: স্নান শৌচ নই অপবিত্র দেহ তু দিও দর্শন করবি
0: আপনার গোড় তলে পড়ুছি আপনার নেহরা হচ্ছে মো প্রাণ বন্ধু রথ উপরে দর্শন করা মতো থাকে মাত্র সুযোগ দিও
1: মতো ভকতি গুড়াক তো উঠলে পড়ুছি প্রভু রথরে চড়া আগর নরেন্দ্র যাই টিকি স্নান শৌচ আসবা বিভেদ কহিল কোণ সরম বলে তোর কিছু নাই
0: মু নরেন্দ্র যাই স্নান শৌচ হয়ে সব হলে জগন্নাথ দোহাই দিয়ে কৌছি মো মন হৃদয় নির্মল

0: বেশ, আমি এই মুহূর্তে বড় দাণ্ডক যাত্রা করি আকুল নিবেদন সহ রথর জুহরি টাণিমু। কালে দাস প্রতি মহাবাবু করুণা করিবে, আপনার পালিঙ্কির ব্যবস্থা করতু।
1: যথাজ্ঞা মণিমা।
2: জয় গজপতি মহারাজ প্রতাপ রুদ্রঙ্কর!
3: জয়
2: জয় গজপতি মহারাজ প্রতাপ রুদ্রঙ্কর!
3: জয়!
0: বড় আচম্বিত কথা, আম্ভে স্বয়ং আজি রথ টাণি বিফ হলু, কালিয়া রখেলা না আমার নিবেদন। ভাবুছি এ দাসানুদাস শ্রীচরণের নিশ্চয় কোণী অপরাধ করেছে, যা ফলে হটিয়া ঠাকুর হট করেছেন। আপনার এই মুহূর্তে রথ সাই তৃণসজ্জা করে আমি তহিঁরে অধিয়া পড়ি তাঙ্ক মন কথা জাণিমাকু প্রার্থনা করিবু।
4: দয়া।